যেহেতু আমার ভাই গুলি খাচ্ছে, আমার বোন গুলি খাচ্ছে, এই স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য বা তার অত্যাচার বা দীর্ঘ ষোলো সতেরো বছরের যে শোষণ বা শাসন সেটা থেকে তারা মুক্তি পাওয়ার জন্য ওই জায়গাটা থেকে আমিও এই আন্দোলনের একটা পার্ট হিসাবে আমিও এই গণজোয়ারে তাদের সাথে হাতে হাত মিলিয়ে এই আন্দোলনে ছিলাম। মানে 20 জুলাই যে এখানে পুলিশ এপিসি গাড়ি থেকে গুলি করতে করতে যখন চলে যায় 20 থেকে 25 জন পুলিশ, মানে হচ্ছে 20 থেকে 25 পুলিশ ফোর্স কেম হেয়ার টি এস্টো ভিতরে যখন ঢুকে যায়, পুলিশ আমাদেরকে মারধর করে টেনে বের করে। টেনে বের করার পরে ঠিক এই প্লেসটাতে হঠাৎ একজন পুলিশ সদস্য আমাদেরকে বলে যে হিজরা, ওই জায়গাটাতে যখন রান করে দেয় তাইম, তখনই তাকে পিছন থেকে গুলি করা হয়। তখন তাইম যখন এই জায়গাটাতে ঠিক এই সামনের যে প্লেসটাতে ওই প্লেসটাতে সে হচ্ছে গিয়ে পড়ে যায়। ওই মুহূর্তে একটা গুলি আমার ডান পায়ে লাগে, 20 থেকে 25 ফিট দূরত্বে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করি তখন সে আমাকে বলতেছে ভাই আমি আর পারতেছি না, তুমি আমাকে ছেড়ে দাও। তাকে যে লাইভ বুলেটটা যে করা হলো